लेटेस्ट लेटेस्ट गीत आपके लिए पेश हो रहा है। चल तेरा इश्क में हम क्या कहे विशाल मिश्रा, मिथुन नीति मोहन इस फिल्म में। मूवी का नाम है गद्दार द्वे। नहीं देखे होंगे तो ज़रूर से मौका मिल कर और निकाल कर देखना है। यही दार या यही Stop eens met alles zo serieus te nemen. Het leven heeft al genoeg probleem. Jij hoeft er niet nog eentje van te maken. Ja, jij daar, ja jij, maak je niet om de kleine dingen zelf. Maak je niet druk om de kleine dingen, zelf ik weet. Soms zit het leven een beetje in de knoop, maar er komt altijd weer een oplossing. Dat weten we ook allemaal, dus maak je niet druk.

0: कमल खान के आवाज में हम सुने हैं इश्क सूफियाना। फिल्म का नाम है द डर्टी पिक्चर। द डर्टी पिक्चर उसी फिल्म से तेरा वास्ते इश्क सूफियाना निकाल दिया गया है। Sporten, mijn lieve mensen, sporten. Je hoeft niet elke dag het beste uit jezelf te halen. Soms is bewegen al genoeg om je lichaam en je hoofd een beetje meer energie geven. En gezondheid is niet alleen zorgen voor je lichaam, maar ook luisteren naar jezelf, rust nemen wanneer het nodig is en genieten van de kleine dingen die we meestal vergeten. Mere pyare sunne walon, das ka waqt hai, iska matlab hai, yahan se main aapse ijazat le rahi hoon aaj ke liye. का दुलार प्यार रहेगा, आशीर्वाद रहेगा, तो हम आने वाले दिनों में ज़रूर से आपसे मिलेंगे। तब तक स्वीकार कीजिए मेरी प्यार भरी नमस्कार। अपना ख्याल रखना और दूसरे को भी ख्याल रखना। दुआ प्रार्थना में मेरी को याद रखना। एक शुभ दिन आप सभी को।
1: हर काम के लिए, हर अपरतेंसी के लिए, मौत के समाचार, फरमाइशे या जो भी खबरें आपको देना है, आप जाइए हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahunfm.nl। हर एक अपरतेंसी, हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक। अब टेलीफोन नंबर 0765322747। Of mail ons op info@fahunfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
2: Advocatenkantoor Anand Ram Sood wakalat ka kaam karta hai jab bhi aapko ek badhiya wakeel ki zaruri par gaya hai.
3: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaats en jeugdstrafrecht.
2: Advocatenkantoor aan het Raamsoet aan de Hof van Delftlaan 87B. Delft meer, telefoonnummer 015-21-59-22-7.
4: Voor hulp bel nu 015-21-59-22-7.
2: Advocatenkantoor aan het Raamsoet.
5: Dit is het Vahon Hindustani Radio Nieuws. Goedemorgen, ik ben Bart Meijer.
6: Wie vanaf 2029 een nieuwe verwarmingsketel nodig heeft, moet waarschijnlijk een slimme hybride warmtepomp kopen. De regels worden strenger, waardoor een gewone cv-ketel op gas niet meer genoeg is. Het plan lag er al eerder. Het kabinet Rutte 4 wilde de warmtepomp al vanaf dit jaar verplicht maken. Dat werd later weer geschrapt door het kabinet Schoof. Maar het huidige kabinet brengt het plan nu toch weer terug. Rond het Vredespaleis in Den Haag gelden vandaag extra veiligheidsmaatregelen vanwege een herdenking van 7 oktober... De gemeente neemt zowel zichtbare als onzichtbare maatregelen om de veiligheid te bewaken, maar geeft geen details vrij. Het is vandaag precies 3 jaar geleden dat Hamas en andere groepen Israël aanvielen.

लाखों करोड़ों का दिल चुराने वाला द हार्ट ऑफ मिलियंस द माइटी मुकेश जी के ब्यूटीफुल आवाज में ये अति सुंदर बयान आप सुन रहे थे एट द अनरिलीज्ड मूवी लोरी, geschreven en gecomponeerd door Nitrehin, music director, de blinde music director van de Bollywood film industry. Een super getalenteerde artiest, the one and only maestro Ravindra Jain. Found in Dushtani Radio pe aap chun hai saathiyo, budhwar ka ratri ka programa aap log sun rahe hai, 7 October 2026. Woensdagavond kan je zien programma. Jo aap shrotaon ke samne live broadcast ho raha hai Found Hindustani Radio ke madhyam se. Agla bayan zara dil ko tham lijiye aur suniye Satyameva Jayate ka taagat kitna bada hai. Also a non-film movie, non-film song hona chahiye uit 1971. Gecomponeerd door de grote music director aller tijden. Niet veel gemaakt, maar wat hij gemaakt heeft, zo naam hij, de maestro Jayadeva Varmajika banaya hua hai. Het is onder dhun aur likha hai lafso ko mahan lekhak Wow, Kumar ji. Sunane wali hai aap sabhi ko ek baar phir Bharat Ratna Lata ji.